0: Good morning, itu Akashvani Kohima. Pujo laga naga mis khobor lagi naishe, akam dong. Nagalente baca khan ke polio kilaf baca bole karne, aro India laga polio free status borai dibo karne, sob district te aji din National Immunization Day manaya se. Itu campaign para oral polio vaccine laga duita drops lagote, 5 sal para niche baca khan 1,43,530 jun ke vaccinate kori bole dhyan rakhi ase. Health and Family Welfare Department para ma bap aro caregivers khan ke tai khan bacha pujo 8 baji aro sam 3 baji bitorte sobse osor polio booth te loikena ahi bole onurodh korise. United Naga Council UNC para Manipur te naga manukhan khilaf kuki armed groups khan para proxy war koikena thakia to rukhai dibo karne center laga immediate intervention mang korise. New Delhi de ekta press conference te baat kuri kina council laga leaders khan para kushi ki Manipur laga naga area khan te security komjor hua mamla upor jolti intervention kuri bole mangi kina taikan para prime minister ke ekta memorandum jama kuri she. UNC juntu 21 naga tribes laga apex body ase taikan kushi ki home affairs ministry te advisor North East Ajit Lal logote ekta meeting te taikan para itia choita liangmai nagas khan ke murai dia upor ekta court monitored investigation mang kurise aro kushi ki itu hatsa para indo naga peace process to garbar kuri dibo pare. Union Minister of State for Health and Family Welfare Anupriya Patel para kushi ki India laga healthcare te joa paro sal somoy te dangor kamyabi paise aro sob manukhan nimite accessible affordable aro quality healthcare dibo karne universal health coverage laga dangor maksad te kam kuri ase. जो कलेक्टर इवेंट ते बात करी कि ना श्रीमती पटेल पर आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना तो दुनिया लगा सबसे डांगोर हेल्थ एश्योरेंस प्रोग्राम असे ने का जनाइशे आरो खुशी की इतु पर परिवार खान के फाइनेंशियल मदद लोगों ते ट्रीटमेंट पावले मदद करी असे.
1: Today we have a new national health policy in place. It brings a transformative shift from sick care to wellness and a shift from curative health care to comprehensive health care where prevention remains at the heart of our approach. There are several schemes that Government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: Minister Bararo Kushiki, India te itia 1,84,000 Ayushman Arogya Mandirs ase. Juntu bara patient khan karne first point of contact inaga seva kuri ase aro primary health care khan grassroots level te mazbut kuri ase. Srimati Patel para janaishi ki diabetes, hypertension aro kunba cancer nishna non communicable bimari khan bori thakia to ekta dangor public health chinta hoi ase. Science and Technology Minister Dr. Jitendra Singh para kushi ki Genome India Mission to 10,000 para bishi jun laga genome sequencing pura kurise aro dunia laga sabse dangor genomic database banabole age bhori ase. Jo kale ekta special doctors day conclave te baat kuri kina tai kushi ki India laga alag thakia genetic diversity scientific ecosystem aro olai thakia technologies khan para affordable patient centric healthcare laga ahia generation to age luja ase. তাই পারা জানাইছে কি হেলথ কেয়ার তো একটা বটলি হওয়া সময়তে যাই আছে যুন্তুতে ট্রিটমেন্ট তো মানুষ লাগা জেনেটিক প্রোফাইল লাইফস্টাইল আর এনভায়রনমেন্টাল হালাত পারা তেলের করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগা হিসা অপর জানাই কিনা ডক্টর সিং পারা কুছি কি এআই পারা জিনোম সিকোয়েন্সিং বায়োমেডিক্যাল রিসার্চ ডিজিজ ডায়াগনোসিস আর মেডিকেল শিক্ষাতে ডাটা এনালাইসিস আর ক্লিনিক্যাল ডিসিশন মেকিং ভাল করে দি কিনা আগে লই যাই আছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পারা আকাশবাণী তে আজি পুজোর 11 বাজি সময় তেলাগা মান কি বাত প্রোগ্রাম তে দেশ আর বিদেশ মানুখান কে তেলাগা ভাবনাও ভাগ করবলে আছে ইতু মান্থলি রেডিও প্রোগ্রাম লাগা 135th এপিসোড তো পুরা আকাশবাণী আর দূরদর্শন নেটওয়ার্ক এআইআর নিউজ ওয়েবসাইট আর নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ তে ব্রডকাস্ট করবলে আছে ইতু তো এআইআর নিউজ ডিডি নিউজ দ্য পিএমও আর Ministry of Information and Broadcasting laga YouTube channel te bhi live stream kuribole ase Akashvani te itu program to Hindi broadcast piche regional bhasha te broadcast kuridibo Nagaland police para manukhan ke khobor janaishe ki emergency helpline number 100 to nachola hoise aro service te nai hoise itu service to unified emergency helpline 112 logote integrate kuri dise manukhan ke sob emergency modot karne toll free number 112 te dial kuribole khobor janaishe cyber fraud অপর রিপোর্ট করবলে আর মদত লব কারণে হেল্পলাইন নম্বর তো 1930 তে আছে আজি ভোজর লাগা নাগামিজ খবর ইয়ে শেষ করে আছে শুনে থাকিবি সাম 7 বাজি 10 মিনিটে নাগামিজ খবর আনি দিব

kiri, INS Sanchutak aro INS Agre. Itu kan hi nosina fleet te introduce kuri di thakise. Itu laga amikani saile mane, itu ships kan laga design pralokina, manufacturing dak, sopi indigenous thakise. Sadi bhai kan, amar deshi June mahina de aviation sector dibi, bishi dangor sapalta baikina ahi thakise. C-295 aircraft to hile, made in India thakise. Kun laga maiden flight pura kuri dikina ahi thakise. Aru aji itu hi nishina, 40 aircraft kani amar desh India de panai di thakise. Itu kan sob para aji MSME aro aerospace sectors de employment opportunity parai dikina. Atma Nirbhar Bharat, self India laga resolve ke shakti dikina aha amikan sobbi dikhi pai thakise. Itu mahina hi DRDO para indigenous long range land attack cruise missile successfully test kuri di thakise. Itu to hole DRDO laboratories aro Indian industry partners khan hi jointly develop kuri dia laga ekta thakise. Amikan hi kobo kole samundar para akash tak aji amar desh India hi lakatar surakshit aro atmanirbhar hoikina jai thakise. Sadi bhai kan, June mahina de aku ekta event loi jai thakise kote pura duniya hi amar desh India logote ahikina hat milikina itulaka prayas loi jai thakise. International Yoga Day itubar alag alag yoga laga programs pura duniya de 2500 locations khande loi jai thakise. Amar desh dibi bishi crore manukani ahikina alag alag jaga kan bishi de yoga events luade hissa loi thakise. Duniya laga World Yoga Sana Championship Ahmedabad te itu mahina hi loi thakise. Kundu para bishi attention pai thakikina ahi thakise. Itu championship te amar desh India hi 114 medals jeet hasil kuri thakise kutte 102 gold medals thakise. India hi medal tally di top spot paikina thakise. Itu jeet hasil kuriya athletes kan sobke moi laga bishi mon kushi ba aro congratulations janai diyese. Sadi bhai kan, West Asia di warlike situation olai thaka para moi amar desh manukange kunba onorod kuri di thakise. Moi amar desh manukani olop time karne parata gold nakini kina thakibe bile moi kui thakise. Videsh te holiday mani bole na jabi aro car pulling kuri bole khota kui di thakise. Desh laga kisan khange chemical free farming kuri kina mati ke surakshit rakhi kina natural fertilizers chulage bharai kina japule laga khota kui di thakise. Moi kua laga khota mani kina paratak sob kaam di cooperate kuri kina aha nimide moi aji amar desh manukhan sob ke moi laga mon bishi kushi ba janai diyese. Moi ke bishi pariwar kan hi tai khan laga anubhav moi lako de sandesh pothai di kina share kuri thakise. Bishi pariwar kan hi pacha khan laga weddings kan de gold nakini kina laki se kule purana gold recycle kuri di kina newton jewelry panai di thakise. Bishi manukani daikhan laga foreign trips postpone kuri diya laga opore social media de share kuri di thakise. Sadi bhai kan, bishi manukan bara car pulling opore bi bishi anubhav share kuri di thakise. Manukani bus aro metro loikina barata kam julaikina ja opore bi share kuri di thakise. Kun bara petrol aro diesel pachakina rakhi di thakibo pari ase. Aro itui nishna desh laga alag alag jaga kan bara natural fertilizer jola ki bhi bharai kina ja laga bhi bishi thaki ase. Sadi bhai kan, moi itu khobor kan sob huni kina moi bishi kushi pai thaki ase ke amar pura desh manukani eki lokode ahi kina itu global crisis khilaf hat di kina jai thaki ase. Moi biswas ase ke itu nishina public participation bara amar desh age ja safare shakti ani di thakibo. Moi laga pyare deshvasio amar desh de junom din sati aro family functions kando hoile khali personal occasion hi nohoy kina pura desh laga celebration rupte ani di thakiese.
হার পরিবার কানি নিজের লগা খুশি আলাগ মানুষের লগতে শেয়ার করে দিব মন থাকি আছে আর গেস্ট কানকে গিফট দি থাকি আছে। সাদি ভাই কান নান্দেদ মহারাষ্ট্রা পড়া একটা পরিবার এনেকা থাকি আছে। ইটু পরিবার হি মহারাষ্ট্র লগা বাহাদুরপুরা বস্তি নন্দিতে থাকি আছে। তাই কানে পুরা 3500 মানুষখান তাক কারণে 1,00,000 টাকা পয়সা তাক এক্সিডেন্ট ইন্স্যুরেন্স তাইখান লগা ওয়েডিং লগা নাম দে বানাই দি থাকি আছে। ইটু প্রায়াস পিছতে থাকা লগা সেন্টিমেন্টস তো হইলে মন দে ছুই দিয়া লগা কথাখান থাকি আছে। বেশি পরিবার কান্দে এক্সিডেন্টস কান বাড়া খর দে টাকা পয়সা লাগা বেশি দুঃখ দিকদারি পাই থাকি আছে। আর ইটু নিচিনা হালাতে অলপ হলে বি খর দে ফিনান্সিয়াল এসিস্টেন্স পাত হইলে বেশি ডর মতব দি থাকি আছে। ইটু কারণে তাই কান্ধি ইটুকে মন দে রাখি কিনা বস্তি মানুষখান সব কারণে তাইখান লাগা খুশি দিন মানিয়া লাগা নাম বাড়া বস্তি মানুষখান সব কারণে একটা ভাল কাম ঘুরি দি কিনা আহি থাকি আছে। সাদি ভাই কান আজি সরকারি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আন্দারে দেশতে থাকা বেশি ক্রোড় মানুষের নিমিত্তে খালি 20 টাকা এক সাল দে জমা করে দি কিনা 2,00,000 টাকা পয়সা তাক এক্সিডেন্ট লাগা ইন্স্যুরেন্স কভার দি কিনা আহি থাকি আছে। আজি তাকতে 58 ক্রোড় মানুষানি ইটু স্কিম দে জয়েন করে কিনা আহি থাকি আছে। তাদের 28 ক্রোড় মাইকী মানুষখান আমার নিজর আমা ভিনী আর মাইকি পাচাকান থাকি আছে। আজি তাকতে এফেক্টেড ফ্যামিলিজ কানি 3,700 ক্রোড় টাকা পয়সা তাক ইটু স্কিম বড়া এসিস্টেন্স দি কিনা আহি থাকি আছে। সাথী ভাই কান ইটুহি নিচিনা প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা বি বেশি ভাল একটা স্কিম থাকি আছে। ইটু স্কিম বড়া পরিবার দে 12,00,000 টাকা পয়সা তাক আজানাক মরিয়া খান দে ইন্স্যুরেন্স কভার দি থাকি আছে। ইটু লগা অ্যানুয়াল প্রিমিয়াম তো হইলে খালি 436 টাকা পয়সা থাকি আছে, মানে একদিন দে 1 টাকা আতানাহি থাকি আছে। ইটু স্কিম আন্ডার দে 27 ক্রোড় পারা বেশি মানুষখান জোড়াই কিনা আহি থাকি আছে। ইটু ইনিশিয়েটিভ আন্ডার দে 11,00,000 পরিবার খানগে 22,000 ক্রোড় টাকা পয়সা তাক এসিস্টেন্স আজি তাকতে দি কিনা আহি থাকি আছে। ইটু ফিকরকে চাইলে মানে বেশি ডর একটা থাকি আছে। হলে বি ইটু আন্ডারে 20,00,000 পরিবার খান লগা নিজর নিজর কিসা কান থাকি আছে। কোনবা আমাক আনি নিজর বাচা কান লগা ভাড়াই জারি রাখিবলে সাহিতা পাই থাকি আছে। কোনবা পাত্নি কারণে খর লগা জিম্মেদারি খান সম্ভাল করবলে সাহারা পাই কিনা থাকি আছে। সাদি ভাই কান বেশি বার বেশি ডর সুরক্ষাকে বেশি ছুটু রকম আর ছুটো খতম একটা পড়া শুরু করে দি থাকি আছে। ছোট একটা খতম বাড়াবি বেশি ডর পটলাপ আনি দিব পারি আছে। মই আপনি কান সবকে ইটুহি কই দিব মন আছে কে পড়া তাক আপনি কান সবে নিজের পরিবারকে ইটু যোজনা লাগা জানকারি যে হইলে বি জানাই দিবি। মই লাগা প্যারি দেশবাসী আজি মন কি বাততে একটা বিষয় ওপরে কথা করিব কোনো হইলে বেশি হাজার সাল পুরানা লাগা থাকি আছে কোনো হইলে আমার সমাজতে বেশি মিলিনিয়া বাড়া থাকি কিনা আহি আছে। ইটু বিষয় দহিলে অন্ধবিশ্বাস মানে সুপারস্টিশন থাকি আছে। অন্ধবিশ্বাসকে চাইলে মানে ইটু দহিলে একটা মিসকনসেপশন হি নহয় কিনা ইটু পড়া আমি খান লাগা মন দে একটা ভয় ওলাই দি কিনা থাকি আছে। আর উটু ভয় পড়া আমি খান লাগা দিমাগ দে আসল সঁচা তো কি আছে ইটুকে বন করে দি থাকি আছে। আর উটু মানুষখান কোনহি অন্ধবিশ্বাস থাকি আছে তাই কানহি লজিক না চলাই কিনা ডিসিশনস কান লই থাকে। উটু নিচিনা ডিসিশনস কান বড়া বেশি ডর লোকসেন আমি খান গে আনি দিয়া লাগাবি থাকি আছে। হলিবি আজি আমার সমাজতে ইটু নিচিনা মানবী থাকি আছে কোন বড়া ইটু নোশনস মানে ভাবনা খান গে সাইন্স এক্সপিরিয়েন্স আর রিজন কে লই কিনা চ্যালেঞ্জ করে দি থাকি আছে। হলিবি ইটু সফার অন্ধবিশ্বাস পড়া বিশ্বাস তাক যাবলে দহলে আসান তো নহয়। আজি মই আপনি খান সবকে একটা ইটু নিচিনা সফল যাত্রা ওপরে কথা কব মন আছে। সাদি ভাই কান হারকিলা গই কিনা আসাম দে একটা জিরিয়া থাকি আছে। ইটু হারকিলা জিরিয়া তো হইলে আমার প্রাকৃতি মানে নেচার কে সাফা রাখা লাগা কাম দে বেশি ডর কাম করে কিনা আহি থাকি।

কি আছে হলিবি বেশি লম্বা সময় পৰা আসাম লগা বেশি জাগা কান্দে দেখি বোলে পছন্দ না করি কিনা আহা লাগা একটা চিড়িয়া থাকি আছে মনোকানে এই চিড়িয়া ওসরে দেখিছে কইলে একটা বিয়া কিবা হব বলে আন্ধবিশ্বাস লই কিনা আহি থাকিছে হারকিলা জিরিয়া লাগা নেস থাকা লাগা খাস খান গিবি কাটি দিব আর তাইকে দেখিলে খেতাই দিব এনেকা কাম করে কিনা আহি থাকি আছে ভাবি চাবি একটা জিরিয়া কোন বারা আমার এনভায়রনমেন্ট সাফা রাখা লাগা কাম দে বেশি মদব দি কিনা আহি থাকি আছে এদিকে মানু খান লাগা ফই লাগা ভিক্টিম হয়ে কিনা আহি থাকিছে তিতিয়া একটা বায়োলজিস্ট বর্ণিমা দেবী পারমানি ইটু সিচুয়েশনকে দেখি কিনা মানু খান লাগা মন দে ইটু উপরে কি মিসকনসেপশন থাকি আছে এটুকে হাতাই দি কিনা একদা বদলি আনি দিবলি লাগা রিজলভ লই যাইছে তাই ইটু উপরে মাইকী মানু খান লগতে কথা কইছে আর ইটু জিরিয়া উপরে সায়েন্স কি থাকি আছে ইটু কান সব উপরে কথা কই দিছে থাকে থাকি কিনা বেশি মাইকী মানু কানি আহি কিনা ইটু ক্যাম্পেইন দে জয়েন করেছে এটু পিছতে একটা বেশি ডর শিফট দেখি পাই থাকিছে উতু চিড়িয়া কুন্দহি পয়লা সাপলে আর দেখি বলে বসন না হয় কিনা থাকিছে কেলে মানে তাই কেন ভাবি থাকিছে কি ইটু চিড়িয়া দেখিলে মানে কপাল বিয়া হয়ে যায় আর ওমেন বিয়া লাগা সাইন আছে বলে মানি থাকিছে আর তাই কেন ইটু চিড়িয়াকে খিতাই দি থাকা চিড়িয়া তৈলে আজি বস্তি লাগা আইডেন্টিটি বানাই দি থাকি আছে বেশি হাজার হাজার মাইকী মানু কানি সব বস্তি কান বাড়া আহি কিনা হারকিলা জিরিয়া বাজাই কিনা রাখা লাগা কাম দে হিসা লই কিনা আহি থাকি আছে আজি তাই কানি হারকিলা আর্মি বিলে জানি থাকি আছে ইটু মাইকী মানু কানি সমাজতে মানু খানকে বুঝাই দি কিনা ইটু সোশ্যাল রেসিস্টেন্সকে হাতাই দি কিনা ইটু সুপারস্টিশন মানে আন্ধবিশ্বাসকে হাতাই দি কিনা আজি তাইখান লাগা মত পড়া ঠিক জানকারী ভিলাইলে মানে কিমান পুরানা বাড়া মানি থাকা ভাবনা আর কামগে বদলাব আনি দিব পারিব বেলে আমি খান সবকে দেখাই দি থাকি আছে সাদি ভাইকান মই হতাই কই থাকে কে কোন বাড়া খেলে তাই কানি শাইন করে থাকে বেলে আজি আমার দেশ দে আমি কানি চাইলে মানে বেশি দেশ পাড়া স্পোর্টস খেলা মানু খান বেশি ফ্লরিশ করি কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে পয়লা পড়া দহলে আজিকালি বেশি বলা যুবা কানি স্পোর্টসকে খেয়ার রূপ দে লই কিনা আহা বেশি দেখি থাকি আছে মই তুহি নিচিনা টুইটার প্রায় আছো পরে নাগাল্যান্ড পড়া জানকারী পাই থাকি আছে কিন্তু বেশি দিল ছাপ থাকি আছে পয়লা দহলে ইটু থাকি আছে নাগাল্যান্ড বেবি লিক নাম শুনি কিনা বেশি পাচাকা নিমিতে ইটু একটা লিক আছে বলে ভাবিব পারে হলিবি তিনিকা নহয় ইটুতো হলে পাঁচ সাল পৰা পাৰো সাল তাক বাচ্চা খান কারণে একটা এক্সট্রা অর্ডিনারি লিগ থাকি আছে কোটে তাইখান লাগা ফুটবল স্কিলসকে দেখাই দি কিনা থাকি আছে তাইখানকে ইন্সপায়ার করে দি থাকি আছে আর তাইখান লাগা স্পিড আর ট্যালেন্টকে উঠাই দি থাকি আছে আর ইটো পৰা তাইখান লাগা আইডেন্টিটিকে বি স্টাবলিশ করে দি কিনা আহি থাকি আছে নাগাল্যান্ডে থাকা বেশি বাচ্চা খানকে ফুটবল দে কানেক্ট করে দিব নিমিতে ইটু লাঞ্চ করে দি থাকি আছে মাইকী আর মতা পাচা অমর পাঁচ সাল পর লোকিনা বারো সাল তাক খান পারা ইয়াতে হিসা লব পারিব ইটু লিখি আজি দিন সাল পুরা করে কিনা আহি থাকি আছে আর ইটু পারা আজি পাচা খানকে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনি দি কিনা যাই থাকি আছে সাদি ভাই খান নাগাল্যান্ডের দুসরা কমেন্ডেবল ইনিশিয়েটিভ তো হইলে ইটু থাকি আছে নাগাল্যান্ড উইমেন ফুটসাল লীগ বেশি মানুষ কারণে ফুটসাল দহিলে একটা নতুন টার্ম হব পারে মই আপনি খানকে এক্সপ্লেইন করে দিয়ে আছে ফুটসাল দহিলে ইনডোর ফুটবল বলে আমি মানি থাকি আছে একটা ডিম দে পাঁচটা প্লেয়ার থাকে আর খেলা লাগার জায়গা দহিলে স্ট্যান্ডার্ড ফুটবল ফিল্ড পড়া বেশি ছোট থাকি আছে খেলার কানে ইটু খেলা দে ডিসিশন কান তেজ পড়া লয় কিনা টেকনিক্স আর স্কিলস কানগে ভাল বলা জ্বলাব লাগি আছে ইটু নাগাল্যান্ড উইমেন্স ফুটসাল লীগ পাড়া প্রদেশতে থাকা মাইকী বাচ্চা কান নিমিতে তাইখান লাগা ট্যালেন্ট দেখাই দিব লাগা কাম দে একটা বেশি অদ্ভুত অপরচুনিটি আনি দি কিনা আহি থাকি আছে ইটু নিচিনা ভাল ইনিশিয়েটিভস নিমিতে মই নাগাল্যান্ডে থাকা মানু খানগে মই বেশি খুশি পা জানাই দিয়েছে
ইটু নিচিনা প্রয়াস পড়া দেশ লাগা আলগ আলগ প্রদেশ মানুষ সব কারণে একটা ইন্সপিরেশন লিখা আনি দি থাকিব। সাদি ভাই কান আজি টেকনোলজি লাগা যুগ থাকি আছে, হার দিন নতুন রিসার্চ ওলাই কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে, নতুন আর ফ্রেশ এআই ইনোভেশনস আমি খান সামনেতে আনি দি থাকি আছে। এই কারণ সব মাজতে একটা ক্রুশিয়াল সওয়াল থাকি আছে, মানুষ খান লাগা ক্রিয়েটিভিটি কিনিকা বাঁচাই কিনা রাখিব পারিব, নতুন টেকনোলজি লগতে আগে খতম লৈ কিনা যা টাইম দে কিনিকা আমি খানি আমি খান লাগা রুটসতে কানেক্টেড রাখিব পারিব। ইটু সওয়াল খান সব লাগা জবাব নালান্দা ইউনিভার্সিটি পাড়া পাই কিনা থাকি আছে। আমি খালাগা এনশেন্ট মানে পুরানা নালান্দা ইউনিভার্সিটি বেশি হাজার সাল পুরানা হি আজি আমার দেশ ইন্ডিয়া লাগা দৃষ্টিনিকে নতুন আফতার দে শেপ করে দি কিনা আনি দি থাকি আছে। দুই সাল আগতে মই নালান্দা ইউনিভার্সিটি লাগা নতুন ক্যাম্পাস ইনগ্রেট করবলে লাগা আফসার পাই থাকিছে। ইটু ইউনিভার্সিটি হি আমার শাস্ত্রাত মানে এনশিয়েন্ট ট্রেডিশন লাগা ইন্টেলেকচুয়াল ডিসকোর্সকে রিভাইভ করে দি থাকি আছে। শাস্ত্রাত হলে খালি একজন লাগা ভিউ এক্সপ্রেস করে দিয়া লাগা মিডিয়ামই নহয়, ইটুতো হইলে ডাইলগ ডিবেট আর ডিপ কন্টেম্পলেশন লাগা একটা ডিসিপ্লিন প্রসেস থাকি আছে। ইটু পড়া লজিক আর ফ্যাক্টস লই কিনা একজন লাগা পয়েন্টকে ঠিক পড়া ম্যাস্ট্রি ডিমনস্ট্রেট করে দিয়া লাগা পি থাকি আছে। ইটু প্রসেস পড়া একজন বাড়া মানুষান লাগা ভিউস কে আরাম বাড়া শুনি কিনা ঠিক পড়া বুঝিবলে লাগা শিখাই দি থাকি আছে। ইটুকে নালান্দা ইউনিভার্সিটি হি কনভোকেশন সেরেমনিতে ইনকর্পোরেট করে দিয়া কারণে মই বেশি খুশি পাই থাকি আছে। ইয়াতে হিসা লওয়া 28 স্টুডেন্টস কান্দ হইলে দুনিয়া লাগা আলাগ আলাগ দেশ কানবাড়া থাকি আছে। একটা প্রাচীন পরম্পরাকে আজি লাগা সময়দে জোড়াই দিয়া লাগা প্রয়াস কারণে মই নালান্দা ইউনিভার্সিটিকে বেশি খুশি পা জানাই দিয়েছে। মই দেশ লাগা আলাগ আলাগ ইউনিভার্সিটি কানবি ইটু নিচিনা কাম করবলে আগ্রহ করে দিয়েছে। সাদি ভাই কান দুসরা কমেন্ডেবল প্রয়াস হি যুবা খানগে নতুন টেকনোলজি কারণে তৈয়ার করে দিয়া লাগা টাইম দে নিজের ট্রেডিশনসতে রুটেড থাকিবলে লাগা কাম লৈ যাই থাকি আছে। দিল্লিতে থাকিয়া সেন্ট্রেল সংস্কৃত ইউনিভার্সিটি হি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সতে বিটেক প্রোগ্রাম লঞ্চ করে দি কিনা আহি থাকি আছে। এটি আমার ইন্ডিয়ান ট্রেডিশনাল নলেজ লগতে মডার্ন টেকনোলজিকে জোড়াই দিয়া লাগা একটা বেশি ডর খতম থাকি আছে। আমার দেশ ইন্ডিয়া লাগা এনশিয়েন্ট টেক্স আর ম্যানুস্ক্রিপ্টস কানগে ডিজিটাইজেশন আর পাচাই কিনা রাখা লাগা কাম দে বেশি ডর মতব দিব আর ইটু লগতে আমার ইন্ডিয়ান ভাষা খান কারণে নতুন এআই টুলস খান বানাই দিয়া লাগা কাম দে বেশি ডর মতব দিয়ে হব। ইটু প্রয়াস কারণে মই সেন্ট্রেল সংস্কৃত ইউনিভার্সিটিকে বেস্ট উইশেস জানাই দিয়েছে। সাদি ভাই কান আজি আমার দেশ ইন্ডিয়ান কালচার হি গ্লোব লাগা আলাগ আলাগ কর্নার্স তাক পুঞ্জি কিনা যাই থাকি আছে, পুরা দুনিয়াতে থাকা মনোগানহি আজি আমার দেশ লাগা সংস মিউজিক আর স্পিরিচুয়ালিটিকে ডিসকভার করে দি থাকি আছে। আমার দেশ ইন্ডিয়া পড়া বেশি হাজার কিলোমিটার দূর যায় কিনা ক্যারিবিয়ান সি দে একদা দেশ ডোমিনিকান রিপাবলিক থাকি আছে, তাতে থাকা ইন্ডিয়ান পপুলেশন কান্দ হইলে বেশি কম দি থাকি আছে, 100 নিচিনা নহলে ইটু পড়া বি কম দি থাকিব পারে। হইলে বি তাতে একটা অদ্ভুত প্রয়াস কুদহি আমার দেশ লাগা সংস্কৃতি কালচার আর স্পিরিচুয়ালিটি লোকদের জোড়াই কিনা থাকা একটা লয় যাই থাকি আছে। কোনবা স্প্যানিশ স্পিকিং লোকাল মানুষ আনি একটা টিম বানাইছে আর ইটু টিমকে ব্রাহ্মা কামাল ডোমিনিকানা বলে মাতিছে। ইটু টিম মেম্বার কানি ভিটিক লিটারেচারকে স্টাডি করে কিনা ভিটিক মান্ত্রাস খানকে জান করে দি থাকি আছে। তাই কানি ইকো ফর্মাল ট্রেনিং তো লওয়া নাই, হইলে বি অডিও রেকর্ডিংস কানকে শুনি কিনা ঠিক প্রনাউন্সিয়েশন করে দি কিনা থাকি আছে। তাই কানে আজি পুরুষা সুক্তাম শ্রী সুক্তাম শ্রী রুদ্রাম দুর্গা সুক্তাম আর দেবী মহাতমিয়াম ইটু নিচিনা মন্ত্রাস খান সবই ঠিক পড়া জ্ঞান করে দি থাকি আছে। আমার দেশ পড়া ইমান দূর জায়গা না থাকিলে বি তাই খান লাগা প্রয়াস আমার সংস্কৃতিকে শিখিবলে দিয়া লাগা কাম দ হলে বেশি ইন্সপায়ারিং থাকি আছে।
itu Brahma Kamal Dominica members kan sob ke amar desh laga sanskriti pura duniya re popularize kuri dia laga

কাম ওপরে মহিলাগা বেশি মন খুশি পা জানাই দিয়েছে আর সবকে বেস্ট উইশেস বি জানাই দিয়েছে। মহিলাগা বিহারী দেশবাসী মেঘালয় দহিলে আকাশতে বাতাল আর ইমান সুন্দর ল্যান্ডস্কেপস কারণে বেহিচান থাকি আছে। তাতে ভিজিট কুড়িয়া মানুখানি মানুখান লাগা মরম আর ভাল নিয়ম ওপরে বেশি খুশি পাই থাকি আছে। হলিবি আজি মন কি বাত দে মেঘালয় লাগা দুসরা খাস ফিচার ওপরে চর্চা করব মন আছে আর ইটুদু হলে মেঘালয় লাগা রুথ ব্রিজ থাকি আছে। এই রুথ পরা বানা লাগা ব্রিজ ওপরে মই কই আছে। এই রুথ ব্রিজতে জোড়াই কিনা থাকা কিসা তো হলে একটা ফেসিনেটিং থাকি আছে। এই ব্রিজেস কান্দু হইলে অলপ দিন ইয়া অলপ সাল দে বানাব না পারে। এই বানাবলে বেশি সাল লাগি থাকি আছে। রাবার গাছ খান লাগা রুটসকে ঠিক পড়া লই কিনা ঠিক ডাইরেকশন দে আনি দি কিনা নটি ওপরে উঠাই দি কিনা বেশি টাইম লই কিনা এই একটা ব্রিজ রূপতে বানাব পারি থাকি আছে। এই ব্রিজটো হইলে একটা খাস কোয়ালিটি থাকি আছে আর এই কোয়ালিটিটো হলে জিন্দা ঢাকা ব্রিজ থাকি আছে। তাই কানি টাইম যা হিসাবতে মাছপুট হয়ে কিনা যাই থাকি আছে। এই ব্রিজ পাড়া দেখাই দিয়েছে কে মেঘালয়াদি থাকা মানুখান লাগা ক্রিয়েটিভিটি আর মানুকানি নেচার লগতে হারমনি থাকি কিনা কিমান অদ্ভুত জিনিস বানাব পারি আছে এই কিবি দেখাই দি থাকি আছে। এই আমার দেশ ইন্ডিয়া লাগা হেরিটেজ আর ইন্ডিয়াহি এই রুট ব্রিজকে ইউএনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কতে সামিল করে দিব নেমেরে আপ্লাই করে দি কিনা থাকি আছে। সাদি ভাই কান ক্লাইমেট বদলি হয়ে কিনা যা হিসাবতে এই ব্রিজ কারণে বি কোনবা জনটিবি আহি থাকি আছে। হলিবি আজি মেঘালয় মানুখানি এই ন্যাচুরেল হেরিটেজকে বাঁচাই কিনা রাখবলে এই কারণে জিমিতারি লই কিনা কাম করে যাই থাকি আছে। এই নিচিনা কিমান ব্রিজেস থাকি আছে এইটুকে জানি বলিবি পয়লা দহিলে বেশি দিগদারি থাকিছে। হলিবি আজি লোকাল মানুকানি আহি কিনা খুন্দি কিনা কমিউনিটি হি আহি কিনা ইটুকে মেইনটেইন করে কিনা যাই থাকি আছে। আজি লোকালস কানি ইটু নিচিনা 120 রুট ব্রিজেসকে দেখভাল করে দি থাকি আছে। ডিমস পরা ব্রিজেস কান লাগা কন্ডিশনসকে চাই থাকে আর কোনবা পরা দহিলে ইটু ওসরে নার্সারিস বি বানাই দি কিনা সারাউন্ডিংসকে মজবুত করে দিবলে লাগা কাম করে থাকি আছে। ইটু নিচিনাহি ইটু কনজারভেশন নিমিত্তে একটা ঠিক ইকো সিস্টেম বানাই দি কিনা আহি থাকি আছে। শ্রী হালি ওয়ার তাইহি ইটু রুট ব্রিজেস বানাই দিয়া লাগা কাম দে 50 সাল পরা বেশি কাম করে কিনা আহা লাগা নাম দে পদ্মা অ্যাওয়ার্ডস পাই থাকি আগে আপনি খান সবই জানি থাকিব। তাই লাগা ডেডিকেশন হি আমি খান সবকে প্রেরণা দি থাকি আছে। সাদি ভাই খান আপনি খানে এই রুট ব্রিজকে ভিজিট করেছে কইলে সোশ্যাল মিডিয়াতে যে হলিবি ফটো শেয়ার করে দিবি। আপনি খানি শেয়ার করে দিয়া ফটো কান পারা মানু কানি মেঘালয় এলাকা এই খাস হেরিটেজ ওপরে জানকারী পাই থাকিব পারিব। মহিলাগা প্যারে দেশবাসী আমি খান সবই আমার নিজের বস্তি খানকে সাফা রাখি বলে মন যায় আর আমার সিটিজ খানকে সুন্দর রাখি বলে মন যায়। হলবি আমি খান কুনবি আমি খান ওসরে থাকা প্লাস্টিক ওয়েস্ট নহলিবি ছাপরা খান কোনবারা সাফা করে দিয়ে থাকে ইটু খান ওপরে ধ্যান না দে। বেশি মানুখান বারা ভাবি আছে কে এইটুতো হইলে দুসরা কোনবা মানুখান লাগা কামহি আছে বলে মানুখান লাগা জিম্মেদারি আছে বলে ভাবি থাকে। হলিবি আমি খান মাজুতে ইটু নিচিনা মাইন্ডসেট থাকিয়া ইন্ডিভিজুয়ালস খান থাকি আছে কোন লাগা কাম বারা আমি খান সবকে প্রেরণা আনি দি থাকি আছে। মধ্যপ্রদেশ লাগা রাজকার ডিস্ট্রিক্ট লাগা বিয়রা বস্তি লাগা কোনবা মাইকী মানুখান ওপরে জানিবলে মই আফসার পাই থাকি আছে। ইটু মাইকী মানুখানি তাইখান ওসরতে থাকা প্লাস্টিক ওয়েস্ট কানগে হাতাই দিবলে রিজলভ করে কিনা লই যাই থাকি আছে। কোনবা মানুখানি আহি কিনা একটা বদলাপ আনি দিবলে তাইখানগে রুখিয়া নাই তাইখানে নিজেও আহি কিনা প্লাস্টিক বটলস আর ঝাপরা কান সাফা করিয়া লাগা কাম ওঠাই থাকি আছে। থাকিয়ে থাকি কিনা ইটু কাম ভাড়াই কিনা যাই থাকি আছে আর আজি তাতে জামা করিয়া প্লাস্টিক ওয়েস্ট কানি ইকো ব্রিক্স বানাই দি কিনা আজি ইটু ইকো ব্রিক্স চলাই কিনা পাবলিক প্লেসেস কানগে সুন্দর বানাই দি থাকি আছে। য অলপ মাহিনা টাইম দে প্লাস্টিক ওয়েস্ট লাগা বেশি কিলো রিসাইকেল করে কিনা ঠিক পড়া জুলাই কিনা যাই থাকি আছে। দুসরা কোটা দে আমি খান কইলে মানে প্লাস্টিক কুন্দুপরা পয়লা আমার সিটিস কানগে লেতার

0: কৰি দি থাকিছে। আজি এইটোৰ পৰা আমাৰ চিটিজ কানে আৰু বেছি সুন্দৰ বনাই দি থাকি আছে। এইটো মাইকী মানুহ খালাকে প্ৰায়াছ কাৰণে বেছি খুচি বা মই জানাই দি আছে। বিয়ৰাতে থাকিয়া সব মাইকী খান আৰু ইটো চাফ চাফাই কাম দে জোৰাই কিনে থকা সব মানুহ খানগে মই কংগ্ৰেচুলেট কৰি দি আছে। মই লগা প্যারে দেশবাসী বেশি মানুষ কারণে মাইকে একটা টপিক ওপরে চিঠি লিখি দিয়ে থাকি আছে আর এইটুতো হলে গণেশ উৎসব থাকি আছে। এইটো ওপরে ঝাড় ঝাড় করবলে সাজেশনস পাই থাকি আছে। গণেশ উৎসব কারণে আর বি টাইম থাকি আছে হলে বি মানুষ কানি এই ওপরে কথা করবি কই কিনা মাইকে চিঠি লিখি দিয়ে আছে। এইটো কারণে মই আজি এইটো ওপরে কথা করে দি আছে। গণেশ উৎসব লাগা আইডলস খান বানা দিলে বেশি আগে পড়া সু কৃকিনা যাই থাকি আছে। এইটার মই সবকে কই দিব মন আছে কে কোন কোন গণপতি বাবা আইডল খর দে সোসাইটি দে ইয়া নেবরহুড দে রাখি আছে সবই আমার দেশ লাগা মাটি পড়া ওলাই কিনা আমার দেশ লাগা নিজের বর্ডার্স আর আর্টিসেন্স খান পড়া বানাহি লোপলে সব মানুষ খান লাগা প্রয়াস থাকি বলে কারণে মই কই দি আছে। গণেশ আইডলস বানা মানুষ খান সবই পাৰাতাক ক্লে বাঢ়াহি ইটো আইডলস বানাবি খিনিয়া মানুহ খান বি ইটোকে মন দি ৰাখিবি কে ইটো আইডল কি পৰা বনাইছে আৰু কতি পৰা বনা লগা আছে ইটো খান ঠিক পৰা চাবি। পেৰিছ প্লাষ্টাৰ পৰা বনা আইডলস কেতিয়াবি নাকিনিবি চাদি ভাই খান পূজা ভিতৰতে ক্লে পৰা বনা আইডলস খান দি হ'লে পানী দি নেচাৰেলি ডিজল্ভ কৰি দি থাকে। ইটো পৰা আমি খান লগা নটি ভুকুরি আর এনভায়রনমেন্ট বাঁচাই কিনা রাখিয়া দে মতব করে দি থাকি আছে। এই পড়া আমার ধর্মগিবি ঠিক পড়া মানি যাব পারি আছে আর আমার নেজার গিবি ঠিক রাখি দিয়া লাগা জিম্মেদারি বি পুরা করে দিব পারে থাকি আছে। আমি কানি কেতিয়া লোকাল আর্টিসেন্স খান পারা আইডল কিনি তেতিয়া আমি কানি ভোকাল ফর লোকাল লাগা সংকল্পকে মজবুত বনাই দি থাকি আছে। মই বিশ্বাস আছে কে এইবার গণেশ উৎসব আর এই নিচিনা হার ফেস্টিভেলসতে আমি কানি ইটু খান সব ওপরে ধ্যান দিবলে আর ন্যাশনাল ইন্টারেস্টে ইটু নিচিনা খতম লিনা যাই থাকবলে কারণে সাদি ভাই খান আমার দেশ লাগা সবসে ডর শক্তি দলে দেশ মানু কানি থাকি আছে। আমার দেশ লাগা কত কত জায়গা খান্দে ডর আর ছুটু ইনিশিয়েটিভস লাই থাকি আছে ইটু খান সব পড়া আমি খানগে বেশি ডর লেসন শিখাই দি কিনা আহি থাকি আছে। ইটু প্রয়াস খান বারা আমি খান সবগে দেখাই দি থাকি আছে কে কোদে মন দে সংকল্প থাকি আছে আর সমাজ লগতে মিলি থাকি আছে তেতিয়া বেশি ডর পটলাভ আনি দিব পারি থাকি আছে। আপনি লাগা ভাবনা আর সাজেশনস লগাতার আমি লগতে শেয়ার করে দি থাকিবি আর আপনি ওসরে হওয়া ইটু নিচিনা প্রয়াস খান পড়িবি মইকে জানকারি দি থাকিবি কেলে মানে ছুট্টু হইলে বি ইটু নিচিনা একটা কাম বাড়া পুরা আমার দেশ মানুষখান কারণে প্রেরণা আনি দিব পারে লাগা বি হব পারে। আহা মাহিনা মান কি বাতে আমি খান সবই আকো লোক করি হব আর আহা মাহিনা আমি কানি দেশ মানুষখান লাগা নতুন প্রয়াস আর সফলতা ওপরে চর্চা করি হব। নিজর আর পরিবারকে ধ্যান রাখিবি আর হয়ে যে হইলে বি পানি বাজে কিনা রাখিবি আমি কানি বারিশ লাগা পানি হাৰ ড্ৰপ বাজে কিনা ৰাখিবলৈ বেছি দৰকাৰ থাকি আছে। কেচ দ্য ৰেইন লগা মমেণ্টম জাৰি ৰাখিবলৈ লাগি আছে আৰু আমি খান চব মিলি কিনা হাৰ ৰেইন ড্ৰপছকে বাজে কিনা ৰাখিব। বেছি বেছি খুচি পাইছে নমস্কাৰ।
1: News, music and entertainment. FM 103 megahertz.

0: চকু জানকারী এন টি ই পি বার দি আছে
1: এফ এম ট্রাগোবান
2: 103
1: মেগাহার্টজ নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট
2: এফ এম ট্রাগোবান
1: এফ এম 103 মেগাহার্টজ
3: গুড আফটারনুন মাই ডিয়ার লিসনার্স সবকো মেরা ফির সে সালাম নমস্তে আদাব আপনি খান হুনি থাকছে মন কি বাত প্রোগ্রাম লাইভ রিলে ফ্রম দিল্লি ফলোড বাই নাগামিজ ভার্জন আর ইতিয়া 12 বাজে পর লই কিনা 1 বাজে তাক আপনি খান হুনিব হিন্দি ফিল্ম সংস প্রোগ্রাম আর জেস চয়েস তো আপনি খান সবকে ফির সে স্বাগত করে আছে হিন্দি ফিল্ম সংস প্রোগ্রাম আর জেস চয়েস যাহা হর গানা হর গীত চুজ কিয়া হ্যা দিল সে আপকে আর জে আপকে host aapki dost RJ Tia ne to aaj laga program to mood of the program will be full of energy positive vibes se aayebo to gana to romantic bhi aise party songs bhi aise because sunday ka din jo hota hai wo mixture hota hai party party kina din to shuru kare will be sam hoi hoi kina to ekdam romantic bhi ho jaye because you know you are romanticizing for the next week but you are also enjoying the fact that you have completed a wonderful week to volume ko thoda bada आइए क्योंकि आ रहा है ए प्लेलिस्ट फुल ऑफ जबरदस्त गाने तो कभी कभी बस 1 घंटा काफी हो जाता है पूरा मूड को सेट करने के लिए तो चलिए शुरू करते हैं ये सिलसिला 12 बजे से लेके 1 बजे तक चलेगा बहुत ही रंग बिरंगे जबरदस्त गीत तो प्रोग्राम शुरू करे से प्रोग्राम शुरू न करागोते अपनी खान के जनाई दिए से ये तो प्रोग्राम दे ट्यून इन करी गिना से और प्रोग्राम लापोटे दिन लापोटे और यू जस्ट वांट टू शेयर समथिंग नाइस विथ योर अदर लिसनर्स और विथ योर आरजे देन जरूर एसएमएस কিজিএ 9436805333 9436805333 দে মেসেজ করে কিনা পাঠাই দিবি মেলরি শমাটো ডিমাপুর টেনিং মন এন্ড টুইন সাং ইটো প্রোগ্রাম ইটা হুনি আছে 100.1 মেগাহার্টজ সে ওখা লিসনার্স কান হুনি আছে 101.8 মেগাহার্টজ সে ফেক কান হুনি আছে 102.1 মেগাহার্টজ সে আর জেনে পোটোলা লিসনার্স কান ইটো প্রোগ্রাম হুনি আছে 101.2 মেগাহার্টজ তো মাই ডিয়ার লিসনার্স প্রোগ্রাম কো জলদি সে শুরু করতে হ্যায় আর এক জবরদস্ত সা গীত আপকে লিয়ে মে পেশ করতি হুঁ ফ্রম দ্য মুভি ওকে জানু এ আর রহমান খ্যালি হার্ডকোর এডিকে সাশা তিরুপতি তাই খান লাগা কোলাবোরেশন আছে এ আর রহমান লাগা মিউজিক আছে লিরিক্স লিখছে গুলজার দিস ইজ কারা ফানকারা

তো ডিয়ার লিসনার্স, আপনি খান শুনি থাকছে রাতে ফ্রম দ্য মুভি শিবায় জসলিন লয়ের লাগা আওয়াজে। আর ওইটু গানা তো একদম সুটিং আছে, হার্ট ফেল ভি আছে, অ্যান্ড এসা গীত যো শোর মেবি আপকো একদম পিস দে না ধীরে ধীরে, ও টাইপ কা গীত হ্যাঁ। তো মুঝে এই গীত বহুত হি পসন্দ আতা হ্যাঁ। তো মে উমীদ করতি হুম কি আপনি খান ভি এটু গীত শুনে গিয়ে আপনি আমি খুশি পাইছে। তো খুবসুরত গীতো কি বাত করে, তো নেক্সট গীত তো আছে, নেক্সট গানা তো আছে ফ্রম দ্য মুভি কাই পোচে, one of my favorite movies bhi koi dibo. Aro the song is called Meethi Boliya. Amit Trivedi kwanishna, Amit Trivedi laga soulful music ase. I love his composition. To bishi bar tai laga na to bar bar recurring hoi jabo moila, especially artist choice. So yeah, Amit Trivedi laga soulful composition ase, Savan Kirkire laga bahut hi khoobsurat bol, one of the best, I think one of the best lyricists koi dibi in the industry is Savan Kirkire. Tai laga আওয়াজ পে বেশি ভাল আছে, এন্ড তাই লাগা লিখাই যো হতি হ্যায়, উনকা যো বোল হতা হ্যায়, উনকি যো লিরিক্স হতে হ্যায়, ও ভি বহুত হি খুবসুরত হতে হ্যায়, এন্ড মিলি নয়ের লাগা সফট ভোকালস, ইউ নো। তো একদম কমন প্লেব্যাক সিঙ্গার্স খান পাতো করিয়া নাই, বাট ইয়া দ্য সং ইট সেলফ ইজ সো বিউটিফুল। ছোটে ছোটে লম্হোকো ইতনি আচ্ছি তরহ সে ইস গীত নে সেলিব্রেট কিয়া হ্যায় কি দিল কো ডেফিনেটলি আপকে দিল কো ছু দেগা। তো দি এসে কাই পোচে ফিল্ম পা মিঠি বোলিয়া, অমিত ত্রিবেদী লাগা মিউজিক, সাবন কিরকিরে লাগা লিরিক্স, আর গানা কৃষে অমিত অ্যান্ড মিলি নাইয়ার। সো প্লিজ এনজয় মিঠি বোলিয়া।

পুরানি হিন্দী ফিল্ম গীত প্রোগ্রামটির দুসরা গীত আপনার এখন শুনি থাকিছে শবীর কুমার আর অনুরাধা লগাবাস্তি আর ফিল্ম থাকিছে লাভ ম্যারেজ শুনি থাকা সাবিল দুসরা গীত কোনা বাজাওগতে একটা দুইটা মেসেজেস লই দিয়ে আছে লিখি কিনা পাঠাইছে শিলং পরা লিখছি আর তারপর কোয়াছে সামটাইমস দ্য স্মলেস্ট এক্ট অফ লাভ মিন দ্য মোস্ট গুড ইভিনিং আর জে আই এম এনজয়িং দ্য প্লেলিস্ট এন্ড ডুইং মাই প্রজেক্ট ওয়ার্ক কই কিনা লিখি কিনা পাঠাইছে লিখছি আই ভেরি ভেরি গুড ইভিনিং টু ইউ বেশি বেশি খুশি আছে কি আজি মই লাগা শো টাইমতে সবচে পহিলা বার আপনার লাগা মেসেজ পুরি কিনা বেশি খুশি পাই আছে আর সদায় দিন এনেকাহে আপনার এফ এম ট্রাইক লোতে আপনার লাগা জরি বানাই রাখি থাকবি কই কিনা আপনারকে জানাই দিয়ে আছে আর আপনার আজি টিউন ইন করেছে আর সাথ সাথে প্লে লিস্ট বি এনজয় করে কিনা শুনে আছে আপনার লাগা কাম করা সাথ সাথ বিজি আছে হইলিবি আপনার লাগা সময় অলপমান হইলিবি আপনার ওলাই কিনা একটা দুইটা লাইনস হইলিবি আমি খান লোতে শেয়ার করে কিনা লিখি কিনা পাঠাই দিয়াতো বেশি ডাঙর আছে বেশি খুশি আছে কই কিনা আপনারকে জানাই দিয়ে আছে আর প্রোগ্রামটি আপনার কিবি স্বাগত করে আছে আর নৌকাটা লিখি কিনা পাঠাইছে প্রিয়া আর তারপর গানা বি পছন্দ করে আছে ওয়েল প্রিয়া আপনার পছন্দ করে লাগ গীতটা মই বাজাব না পারিব কিলে মানে এতিয়া সময়তে এস এম এস লাগা রিকুয়েস্ট শো নহয় কিনা এতিয়া সময়তে আপনার খান কারণে আনি দিয়ে আছে পুরানি হিন্দি ফিল্মি গীতস প্রোগ্রাম হলিবি আপনার টিউন ইন করে কিনা আছে আর লিখি কিনা পাঠাই দিয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে তো হলিব বান্দিশ ফিল্ম কি গীত গাইছে কিশোর কুমার আর আশা ভোসলে

লগতে জুড়ি কিনে আছে আর সাথে মই পুরা বিশ্বাস করে আছে কি এটালে যান গীত বাজাই দি কিনা আছে আপনার বি শুনে কিনা খুব এনজয় করে আছে আর প্রোগ্রামটি আই কিনা সামিল হওয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে সারুপাথার আসাম পর ধনঞ্জয় পর গুড ইভিনিং উইশ করে আছে আর তার কো আছে ওল ইজ গোল্ড আই এম রিয়েলি এনজয়িং ইয়র অসম প্লে লিস্ট কই কিনা লিখে কিনা পাঠাই আছে ধনঞ্জয় আ ভেরি গুড ইভিনিং টু ইউ টু বিসি বিসি খুশি আছে কি আপনার আইনা প্রোগ্রাম লতে জুড়ে আছে আজি পুরানি হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম আছে হলেবি আপনার এনজয় করে কিনা আছে আর যদি আপনার লাগা পুরানি ইয়াদে খান থাকি আছে কইলে মানে এটু ইয়াদ করে কিনা গীত খান এনজয় করে থাকিবি কই কিনা আপনার কি জানাই দিয়ে আছে আর দুসরা মেসেজ আছে লম্বোদার রেডিও লিসনার্স গ্রুপ খান পরা এফ এম ট্রাগপল্লা ফ্যামিলি সবকে গুড ইভিনিং উইশ লিখি কিনা পাঠাই দিয়ে আছে আ ভেরি ভেরি গুড ইভিনিং টু লম্বোদার রেডিও লিসনার্স গ্রুপ আর ইয়াতে লিখি কিনা পাঠাই আছে দুর্গেশ নাগনপুরী রাধেশ্যাম নাগনপুরী বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাঞ্জ সুরজ কুমার ডাকসে প্রেমলাল বর্মা নিকেশ ধর্মেন্দ্রা মমতা ভাই বর্মা সুরজ বর্মা ঋষভ কানা কারো ভাবনা বর্মা তারখান সপ্রাবি গুড ইভিনিং উইশ করে আছে আর সাথে লিখে আছে ওল্ড ইজ গোল্ড প্রিয়া দিলসে কই কিনা লিখি কিনা পাঠাই আছে দুর্গেশজি অ্যান্ড দ্য বিগ ফ্যামিলি আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ আজি সামটিভি আই কিনা প্রোগ্রাম দিয়ে সামিল হয়ে কিনা প্রোগ্রামকে পুরা করে দেওয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে তো শুনব সাথে পি সাতটা ফিল্ম কি গীত গাই আছে আশা ভোসলে কিশোর কুমার আর ভূপেন্দ্র সিং।

গুড ইভিনিং, এইটো আকাশবাণী কহিমা, চাম লগা খবর পড়ি আছে ভাবি নাকি কন। পয়লা হেডলাইন্স, নাগাল্যান্ড আজি ন্যাশনাল ইমিউনাইজেশন ডে লৈছে, বাচ্চা খান 5 সাল নিচে খানগে পোলিও ড্রপস দিছে। মন কি বাততে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কইছে, ভারত তো সমুদ্র বরা লৈ আকাশ টক বেশি সিকিউর আর সেলফ রিলায়েন্ট হয়ে যাইছে, আর নিজের বরা ডিফেন্স প্রোডাকশনতে ধ্যান দি আছে। নাগাল্যান্ড বেবি লিগ, উইমেন ফুটসল লিগ তো মন কি বাততে প্রধানমন্ত্রী লগা সারানা কামাইছে, আর ভারত সেশেলস তো হেলথ, এগ্রিকালচার, ফাইন্যান্স আর স্পেস লাগা কিসিম কিসিম কথাতে ভিক্টোরিয়াতে বাতচিত করেছে। এটা পুরা খবর। নাগাল্যান্ড আজি সব ডিস্ট্রিক্টসে বাচ্চা খানকে পোলিও খিলাফ রক্ষা করবলে, আর ভারত লাগা পোলিও ফ্রি স্টেটাস তো বানায় রাখবলে দেশভরে ক্যাম্পেইন লাগা হিসাবে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে মানেছে। হেলথ ওয়ার্কার্স খান বরা ডিস্ট্রিক্টস খানতে, বস্তি আর টাউন এলাকা খানতে পোলিও বুথস লাগাই কিনে আর মোবাইল ভ্যাকসিনেশন টিমস রাখি কিনে ইমিউনাইজেশন ড্রাইভ তো লৈছে। 5 সাল বরা নিচে বাচ্চা খানকে অরল পোলিও ভ্যাকসিন লাগা 2 বুন খেলাইছে, আর ভ্যাকসিন দু লওয়া পিছতে উংলি দে মুসিব নিয়া সিয়াহি বরা চীন বহাই দিছে। হেলথ ওয়ার্কার্স খান বরা বেশি কভার করব নিমতে ঘর ঘরে বি যা লাগা কদম লৈছে। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আগেতে কইছে, আজি প্রদেশ পুরা ক্যাম্পেইন দে 1,43,530 নিচিনা 5 সাল নিচে বাচ্চা খানকে কভার করবো।

0: प्रधानमन्त्री नरेन्द्र मोदी आज कोशिकी भारतुक मेड इन इण्डिया सी 295 हवाई जहाजु उडान भरिया पूरा कुरिया लगते एभिएसन सेक्टर डांगर सफलता हासिल करिसे आकाशवाणी देश केटाइ लगा मन की बात कार्यक्रम कथा कईगिना प्रधानमन्त्री कैसे एनेगा निचिना 40 हवाई जहाजु भारत बनाय आसे मिस्टर मोदी गर्व करिगिना कैसे कि भारत इतु मईना देश लगा सुरक्षा और निजर निर्भर कुरिया जुड़ीगिना सफलता हासिल करिसे मिस्टर मोदी कैसे देश के बना दे नागरिक हिस्सा लवा लगा ताकत भारत निम्ते एक डांगर सम्पत्ति आसे তাই কৈছে ইটো এনেকা নাগরিক হিস্সা লওয়া তাই বড় দেশ লাগা মানুষের লগতে ওয়েস্ট এশিয়াতে লড়াই নিচিনা হালচাল যাই থাকে আগে লইগিনা কোনবা পয়েন্টস কোয়া পিছতে দেখি পাইছে
1: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কহা থা কুছ সময় কে লিয়ে সোনা খরিদনে সে বচে লোগো সে কহা থা কি বিদেশ মে ছুটিয়া মানানে সে বচে লোগো সে কার পুলিং কো ভি বড়াওয়া দেনে কি অপিল কি থি কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে অর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা মেরি অপিল কা উনহোনে ন সিরফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়
0: খেলকুদ ওপরে কথা কই কিনা প্রধানমন্ত্রী মোদী খুশি জানাইছে কি দেশ তে নজওয়ান খান লাগা সংখ্যা জুন খান খেলকুদ খেলি আছে এটু জলদি বাড়ি আছে প্রধানমন্ত্রী মোদী আর এই টেকনোলজি আর এআই লাগা সময়ে মানুষ খান লাগা ক্রিয়েটিভিটি কে যতন করে রাখি বলে ওপরে কথা কইছে আর পানি বাঁচাব লাগা কই কিনা তাই কইছে কেচ দ্য রেইন ক্যাম্পেইন লাগা গতি দু কমজোর নহব লাগে প্রধানমন্ত্রী মোদী বড়া নাগাল্যান্ড লাগা গ্রাসরুট খেলকুদ কদম খান যুন্তু বড়া জওয়ান টেলেন্ট খান কে বাড়াবা দিয়ে আছে ইটুকে সারানা করেছে মন কি বাত লাগাত 135th এডিশন দে তাই নাগাল্যান্ড বেবি লিগ আর নাগাল্যান্ড উইমেন ফুটসল লিগ বড়া জওয়ান টেলেন্ট কে উঠাই থাকিয়া খান কইছে
1: মুঝে নাগাল্যান্ড কে দো এসে প্রয়াসো কে বারে মে জানকারি মিলি হ্যায় জো বহুত দিলচস্প হ্যায় পহলা প্রয়াস হ্যায় নাগাল্যান্ড বেবি লিগ নাম সুনকর আপকো জরুর লগতা হোগা কি ইয়ে বহুত ছোটে বচ্চো কি কোই সাধারণ লিগ হোগি লেকিন এসা নাহি হ্যায় ইয়ে 5 সে 10 12 সাল কি আয়ু কে ছোটে ছোটে বচ্চে ফুল জেসে বচ্চো কি এক অসাধারণ লিগ হ্যায় আর ইন বচ্চো কে ফুটবল খিলাড়িও কি এক এসি লিগ হ্যায় জো উনকে রফতার কো আর প্রতিভা কে লিয়ে উনকো প্রেরিত ভি করতি হ্যায় আর উনকি পহচান ভি বানাতি হ্যায় ইসকি শুরুয়াত নাগাল্যান্ড কে অধিক সে অধিক বচ্চো কো ফুটবল সে জোড়নে কে লিয়ে হুই 5 সে 12 বর্ষ তক কে লড়কে অর লড়কিয়া ইসমে হিস্সা লে সকে নাগাল্যান্ড কি উইমেন ফুটসল লিগ হামারি বেটিও কো অপনি প্রতিভা দিখানে কা আচ্ছা অবসর দে রহি হ্যায় মাই এসি পহলো কে লিয়ে নাগাল্যান্ড কে লোগো কি সরাহনা করতা হু এসে প্রয়াস দেশ কে দূসরে হিস্সো কো ভি প্রেরণা দেতে হ্যায়
0: মিস্টার মোদি বড়া কিনা আসাম দেখি থা দীঘা হারগালি হারগিলা চিড়িয়া গে প্রদেশ লাগা কোনবা হিসা দে আশুক মানে ইটু কৈছে প্রধানমন্ত্রী কৈছে তিতু সময় দে বায়োলজিস্ট পূর্ণিমা দেবী বর্মন বড়া মানুষান লাগা মন দে ইটু উল্টা ভাবনা বুকি কিনা থাকিয়াকে বদলি করবলে থানিছে প্রধানমন্ত্রী মোদী খুশি জানাইছে কি ভারতীয় সংস্কৃতি তো আজি দুনিয়া লাগা কোনা কোনা দে পুঁছি আছে তাই আর মেঘালয় লাগা রুট ব্রিজেস কে কই কিনা কৈছে ইটু রুট ব্রিজেস খান তো ঠিক বানিবলে 10-20 সাল ওপর লাগি যায় তাই কৈছে ভারত ইতিয়া মেঘালয় লাগা রুট ব্রিজেস কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্ক তে মিলাবলে আর্জি দালি কিনা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেশেলস লাগা প্রেসিডেন্ট প্যাট্রিক হার্মিনি তো আজি সামদে ভিক্টোরিয়াতে দুই তরফা কথা বতরা করেছে দুইজন লিডার্স বি দুই তরফা মিল মিলাপকে পুরা সাই সাইছে আর রিজনাল আর ইন্টারন্যাশনাল মামলাতে আপসিত দিলচস্পি ওপরে ভাবনা বদলা বদলি করেছে আগে দে সেশেলস পরা প্রধানমন্ত্রী মোদী গে সাস্টেনেবল বিকাশ আর গ্রিন গ্রোথ তে তাই লাগা কমিটমেন্ট কে চিন করে গিনা গার্জিয়ান অফ দ্য ব্লু হরাইজন কই গিনা এনভায়রনমেন্টাল লিডারশিপ তে তাই লাগাই সবসে উঁচা সম্মান তো দিছে জয়েন্ট প্রেস মিট কে এড্রেস করে গিনা প্রধানমন্ত্রী মোদী কইছে গার্জিয়ান অফ দ্য ব্লু হরাইজন সম্মান দিয়া তো একটা ডাঙর সম্মান লাগা কথা আছে তাই বিশ্বাস পর কইছে কি ইন্ডিয়ান ওশন তো একটা বাটিয়া ঘর আছে আর তাই লাগা সুরক্ষা ভাল রাখিয়া আর উন্নতি তো বাটিয়া জিম্মেদারি আছে
1: The Indian Ocean is our shared home. Its security, sustainability and prosperity are our shared responsibility. Yahi bhavna hamare Mahasagar vision ka aadhar hai.
0: প্রধানমন্ত্রী মোদী কৈছে ডিজিটেল টেকনোলজিতে দুইটা দেশ মাজতে দূরি লাগা পুল বনাবলে একটা আসারদার মাধ্যম আছে। তাই খুশি জানাইছে কি সেশেলসতে ইউপিআই লাগু করবলে একটা এমওইউ সাইন করেছে। জয়েন্ট স্টেটমেন্টে সেশেলস লাগা প্রেসিডেন্ট কৈছে কথা পাত্রাদু ভাল পারা করেছে আর ভারত আর সেশেলস মাজতে গেহরা সাথী সম্বান আর আপসি বিশ্বাসকে দেখাই কিনা আগে দেশাই আছে। আকাশবাণী কহিমাপাড়া আপনি হালতে খবর আনি দিয়ে আছে। তাজা খবর শুনব কারণে আমি খালা এক্স হ্যান্ডেলস এআইআর নিউজ এলার্টস আর এআইআর আন্ডারস্কোর কহিমাতে ফলো করবি। আপনি আনবার এই খবর নিউজ অন এয়ার এপ আর ইউটিউব চ্যানেল এআইআর নিউজ কহিমাপাড়া শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সামলাগা খবর শুনি আছে। নার্সেস আর সাইকেট্রিস্ট খান নিমতে একটা স্টেট লেভেল প্যালিয়েটিভ কেয়ার ট্রেনিং প্রোগ্রাম ডিরেক্টরেট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কোহিমা নিজেরে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়েটিভ কেয়ার অর্গানাইজ করছে। ট্রেনিং দ্য পেইন ম্যানেজমেন্ট কমিউনিকেশন স্কিলস সাইকোসোশিয়াল সাপোর্ট আর এইমস নই দিল্লি এইমস যোধপুর ভারতে এলনেক ইউএসএ আর ডক্টর বি বড়া ক্যান্সার ইনস্টিটিউট পর এক্সপার্টস খান দ্বারা হলিস্টিক পেশেন্ট কেয়ার খান ওপরে টেকনিক্যাল সেশনস খান মিলাই কিনা লৈছে। জয়েন্ট ডিরেক্টর আর স্টেট প্রোগ্রাম অফিসার ফর প্যালিয়েটিভ কেয়ার ডক্টর ইমনা পকিম বারা সার্টিফিকেটস খান দিছে আর প্রদেশ হেলথ ফেসিলিটিস খান দে প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসেসতে শিকিয়া খান লাগু করবলে ঠিক সাবু কই কিনা কসম লৈছে। ডিপার্টমেন্ট অফ নিউ এন্ড রিনিউবল এনার্জি পরা একটা দশজন মেম্বার ডেলিগেশন এডভাইজার পিক্ত শোহে পরা লই কিনা রিনিউবল এনার্জি প্রোগ্রামস খান লাগু পড়ব নিমতে আর তাতে পিএম কুসুম স্কিম ওপরে খাস ধ্যান লগতে আজিকালি ত্রিপুরাতে ভিজিট করছে। ভিজিট সময় ডেলিগেশন ত্রিপুরা পাওয়ার মিনিষ্টার রতন লাল নাথকে রিনিউবল এনার্জি সেক্টরে কোঅপারেশন নিমতে বাতচিত করবলে লগ পাইছে। তাই খান ত্রিপুরা রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি খান বারা লাগু করিয়া দরকার রিনিউবল এনার্জি প্রজেক্টস খান বি ট্যুর করেছে আর অফিসিয়ালস বেনিফিশিয়ারিজ আর ত্রিপুরা ইউনিভার্সিটির লগতে রিসার্চ স্কিল ডেভেলপমেন্ট আর ক্ষমতা বানাবলে দে কোলাবরেশন নিমতে কথা বার্তা করেছে। রুরাল ডেভেলপমেন্ট মিনিষ্টার শিবরাজ সিং চৌহান বারা আজি বিকশিত ভারত 2047 লাগা সপনা পুরা করবলে বস্তি খান লাগা আসল রোল কৈছে। নই দিল্লিতে রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনকে এড্রেস করে কিনা মিস্টার চৌহান কৈছে প্রদেশ খান লাগা যোগদান মিলাই কিনা 1,51,000 crore টাকা নিচনা লাগা একটা প্রভিশন বিকশিত ভারত গ্রামীণ স্কিম নিচেতে বস্তি খানতে বিকাশ জলদি বাড়াবলে আর তাদের রুরাল ওয়ার্কার্স খান লাগা ভাল জীবন থাকিবলে সুরক্ষা দিব কারণে বানাই দিছে।
2: কেবল ভারত কা ভূগোল নেই হ্যায় ভারত কি আত্মা হ্যায় ভারত কি অর্থব্যবস্থা হ্যায় ভারত কি অস্মিতা হ্যায় গাঁও কেবল বসাহট নেই হ্যায় বে ভারত কি সভ্যতা হ্যায় সংস্কৃতি হ্যায় জীবন মূল হ্যায় পরম্পরায় হ্যায় আর সমৃদ্ধি কে কেন্দ্র রহি হ্যায় হামারি তাকত ভি গাঁও হ্যায় আর হামারি সম্ভাবনা ভি গাঁও মে গাঁও হামারে লোকতন্ত্র কি সবসে মজবুত ইকাই ভি হ্যায় আর ই আজ কা সম্মেলন গ্রামীণ সমৃদ্ধি কা মন্থন হ্যায়।
0: ক্যাপ্টেন এন ক্যাঙ্গুরিসে এমভিসি মেমোরিয়াল নাগাল্যান্ডে 27th মেমোরিয়াল ডে সেলিব্রেশন আইগার নর্থ নিচেতে নেরহেমা ফেজা বস্তি কোহিমাতে আজি লৈছে। চিফ গেস্ট লেফটেন্যান্ট জেনেরাল গিরিশ কালিয়া এ ভিএসএম জিওসি স্পিয়ার্স কর্পস টু কার্যক্রম দে কথা কৈছে। মেমোরিয়াল দে রিট দালি দিছে আর লেট ক্যাপ্টেন ক্যাঙ্গুরিসে June 28, 1999 কার্গিল ওয়ারে ডিউটি সময় ডর বলিদান দিছে তাই লাগা পরিবারকে সম্মান দিছে। কার্যক্রমতে দুসরা হাইলাইটস খান হলে টর্চ জ্বলা মার্চ পাস্ট মেডিকেল কেম্পস খান দুসরা মাজতে থাকছে। ইউনিয়ন মিনিষ্টার ফর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জগত প্রকাশ নাড্ডা বারা আহাকালি নই দিল্লিতে এনেমিয়া মুক্ত ভারত অভিযান লাগা অপারেশনাল গাইডলাইন্স ওলাই দিবলে আছে। লঞ্চ টু এনেমিয়া মুক্ত ভারত পরা বদলি করে কিনা এনেমিয়া মুক্ত ভারত অভিযান দে চিন করব। স্ট্রেটেজি টু আগে দে T3 অ্যাপ্রোচ টেস্ট ট্রিট টক পরা বাড়াই কিনা T4 অ্যাপ্রোচ টেস্ট ট্রিট টক এন্ড ট্র্যাক তে আগে করব। ইতুদে ইন্টেনসিফাইড হেমোগ্লোবিন টেস্টিং আইরন কমতি থাকিয়া এনেমিয়া লাগা নিয়ম হিসাবতে ইলাজ সিস্টেমেটিক ফলো আপ আর বেনিফিশিয়ারিজ খান লাগা রেফারেল আর স্বাস্থ্য খা লওয়া খা নিয়ম ওপরে কাউন্সিলিংতে ফোকাস থাকিব। খবর শেষে হেডলাইন্স আর একবার জানাই দিয়ে আছে। নাগাল্যান্ড আজি ন্যাশনাল ইমিউনাইজেশন ডে লৈছে। বাচ্চা খান 5 সাল নিচে খানকে পোলিও ড্রপ দিছে। মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৈছে ভারত সমুদ্রের পরা আকাশ তক বেশি সিকিউর আর সেলফ রিলায়েন্ট হয়ে যায় আছে আর নিজের পর ডিফেন্স প্রোডাকশন ধ্যান দিয়ে আছে। নাগাল্যান্ড বেবি লীগ উইমেন ফুটসল লীগ মন কি বাতে প্রধানমন্ত্রী লাগা সারহানা কামাইছে আর ভারত সেশেলস টু হেলথ এগ্রিকালচার ফাইন্যান্স আর স্পেস লাগা কিসিম কিসিম কথাতে ভিক্টোরিয়াতে বাতচিত করেছে। ইটু লগতে আজি সাম লাগা খবর ইমানতে শেষ করে আছে। শুনে থাকবি আহাকালি পুজোর 7:25 নাগামিজ খবর নিদি ওলাইছে। গুড নাইট।

পাইকান ইটুহি নিচিনা ব্রাতান মান্দ্রী জীবন বীমা যোজনা বি বেশি ভাল একটা স্কিম থাকি আছে। এই স্কিম ভাড়া বারিবার দে 2 লাখ টাকা পয়সা তাক আজানাক মরিয়া খান দে ইন্স্যুরেন্স কভার দি থাকি আছে। ইতুলা অ্যানুয়াল প্রিমিয়াম তো হইলে খালি 436 টাকা পয়সা থাকি আছে, মানে একদিন দে 1 টাকা আতানাহি থাকি আছে। এই স্কিম আন্ডার দে 27 কোর পারা বেশি মানুখান জোড়াই কিনা আহি থাকি আছে। এই ইনিশিয়েটিভ আন্ডার দে 11 লাখ পরিবার খানগে 22,000 কোর টাকা পয়সা তাক অ্যাসিস্টেন্স আজি তাক দে দি কিনা আহি থাকি আছে। এই ফিগারকে চাইলে মানে বেশি ডর একটা থাকি আছে। হলিবি ইটু আন্ডার দে 20 লাখ পরিবার খান লাগা নিজর নিজর কিসা খান থাকি আছে। কোনবা আমাক আনি নিজর বাচা খান লাগা ভাড়াই জারি রাখিবলে চাহিদা পাই থাকি আছে। কোনবা পাত্নী কারণে ঘর লাগা জিম্মেদারি খান সম্ভাল করবলে সাহারা বাইকিনা থাকি আছে। সাদি বাইকান বেশি বার বেশি ডর সুরক্ষাকে বেশি ছুটু রকম আর ছুটু খতম একটা পড়া শুরু করে দি থাকি আছে। ছোটো একটা খতম বাড়াবি বেশি ডর পটলাভ আনি দিব পারি আছে। মই আপনি কান সবকে ইতুহি কই দিব মন আছে কে পড়া তাক আপনি কান সবকে নিজের বাড়িবারকে ইতু যোজনা লাগা জানকারি যে হইলে বি জানাই দিবি। মই লাগা প্যারি দেশবাসী আজি মন কি বাততে একটা বিষয় ওপরে খোঁতা করব, কিন্তু হইলে বেশি হাজার সাল পুরানা লাগা থাকি আছে, কিন্তু হইলে আমার সমাজতে বেশি মিলিনিয়া বাড়া থাকি কিনা আহি আছে। এই বিষয় হইলে অন্ধবিশ্বাস মানে সুপারস্টিশন থাকি আছে। অন্ধবিশ্বাসকে চাইলে মানে এই হইলে একটা মিসকনসেপশন হি নহয় কিনা, এই পড়া আমি খান লাগা মন দে একটা ভয় ওলাই দি কিনা থাকি আছে। আর উটু ভয় পড়া আমি খান লাগা দিমাগ দে আসল হসা তো কি আছে এইটুকে বন করে দি থাকি আছে। আর উটু মানুখান কুনহি অন্ধবিশ্বাস থাকি আছে তাই কানহি লজিক না চলাই কিনা ডিসিশনস কান লই থাকে। উটু নিচিনা ডিসিশনস কান বড়া বেশি ডর লোকসেন আমি খান গে আনি দিয়া লাগা বি থাকি আছে। হলিবি আজি আমার সমাজতে ইটু নিচিনা মানবি থাকি আছে কোন বড়া ইটু নোশনস মানে ভাবনা খান গে সাইন্স এক্সপিরিয়েন্স আর রিজন কে লই কিনা চ্যালেঞ্জ করে দি থাকি আছে। হলিবি ইটু সফার অন্ধবিশ্বাস পড়া বিশ্বাস তাক যাবলে দহলে আসান তো নহয়। আজি মই আপনি খান সবকে একটা ইটু নিচিনা সফল যাত্রা ওপরে কথা কব মন আছে। সাদি ভাই কান হারকিলা গই কিনা আসাম দে একটা জিরিয়া থাকি আছে। ইটু হারকিলা জিরিয়া তো হইলে আমার প্রাকৃতি মানে নেচারকে সাফা রাখা লাগা কাম দে বেশি ডর কাম করে কিনা আহি থাকি আছে। হইলে বি বেশি লম্বা সময় পড়া আসাম লাগা বেশি জায়গা কান্দে দেখিবলে পছন্দ না করে কিনা আহা লাগা একটা জিরিয়া থাকি আছে। মনুকানে এই জিরিয়া ওসরে দেখিছে কইলে একটা বিয়া কিবা হব বলে অন্ধবিশ্বাস লই কিনা আহি থাকিছে। হারকিলা জিরিয়া লাগা নেস থাকা লাগা খাস খান গিবি কাটি দিব আর তাইকে দেখিলে খেতাই দিব এনেকা কাম করে কিনা আহি থাকি আছে। ভাবি সাবি একটা জিরিয়া কোনবার আমার এনভায়রনমেন্ট সাফা রাখা লাগা কাম দে বেশি মতব দি কিনা আহি থাকি আছে। এটুকে মানুখান লাগা ভই লাগা ভিক্টিম হয়ে কিনা আহি থাকিছে। তিতিয়া একটা বায়োলজিস্ট বর্ণিমা দেবী পারমানি ইটু সিচুয়েশনকে দেখি কিনা মানুখান লাগা মন দে ইটু ওপরে কি মিসকনসেপশন থাকি আছে এটুকে হাতাই দি কিনা একটা বদলি আনি দিবলে লাগা রিজলভ লই যাইছে। তাইহি তো ওপরে মাইকী মানুখান লগতে কথা কইছে আর ইটু জিরিয়া ওপরে সায়েন্স কি থাকি আছে ইটু কান সব ওপরে কথা কই দিছে। থাকে থাকি কিনা বেশি মাইকী মানুখানি আহি কিনা ইটু ক্যাম্পেইন দে জয়েন করিছে। ইটু পিছতে একটা বেশি ডর শিফট দেখি পাই থাকিছে। উটু জিরিয়া কুন্দহি পয়লা সাপলে আর দেখি বলে বসন না হই কিনা থাকিছে কিলে মানে তাই কেন ভাবি থাকিছে কি ইটু জিরিয়া দেখিলে মানে কপাল বিয়া হয়ে যায় আর ওমেন বিয়া লাগা সাইন আছে বলে মানি থাকিছে। আর তাই কেন ইটু চিড়িয়াকে খিতাই দি থাকা জিরিয়া তৈলে আজি বস্তি লাগা আইডেন্টিটি বানাই দি থাকি আছে। বেশি হাজার হাজার মাইকী মানুকানি সব বস্তিকান বাড়া আহি কিনা হারকিলা জিরিয়া বাজাই কিনা রাখা লাগা কাম দে হিসা লই কিনা আহি থাকি আছে। আজি তাইকানি হারকিলা আর্মি বলে জানি থাকি আছে।

itu maiki manukan hi samaj te manukan ge bujai di kina itu social resistance ke hatai di kina itu superstition mane andhvishwas ke hatai di kina aji taikhan laga moto para thik jankari bilaile mane kiman purana bara mani thaka bhavna aro kam ge botlap ani dibo paribo bele ami khan sob ke dikhai di thaki ase sadi bhai kan moi hotai koi thake কে কোনবাৰ খেলে তাই কানি শাইন কৰি থাকে এবেলে আজি আমাৰ দেশতে আমি কানি চাইলে মানে বেছি দেশ পৰা স্পৰ্টছ খেলা মানুহখন বেছি ফ্লৰিছ কৰি কিনা যা আমি খান চবি দেখি পাই থাকি আছে পইলা পৰা দহিলে আজিকালি বেছি বলা যুৱা কানি স্পৰ্টছ কে খেলৰ ৰূপতে লৈ কিনা আহা বেছি দেখি থাকি আছে মই এইটোহে নিচিনা টুইটাৰ প্ৰায় চপৰে নাগালেণ্ড পৰা জানকাৰী পাই থাকি আছে কিন্তু বেশি দিল চাপ থাকি আছে পয়লাদো হইলে ইটু থাকি আছে নাগাল্যান্ড বেবি লিক নাম শুনি কিনা বেশি পাচাকা নিমিতে ইটু একটা লিক আছে বলে ভাবিব পারে হইলেবি তিনিকা নহয় ইটুতো হইলে পাঁচ সাল পরা বারো সাল তাক বাচ্চা খান কারণে একটা এক্সট্রা অর্ডিনারি লিক থাকি আছে কোটে তাইখান লেখা ফুটবল স্কিলসকে দেখাই দি কিনা থাকি আছে তাইখানকে ইন্সপায়ার করে দি থাকি আছে আৰু দাইখান লগা স্পীড আৰু টেলেণ্টকে উঠাই দি থাকি আছে আৰু ইটো পৰা দাইখান লগা আইডেণ্টিটিকে বি ষ্টাব্লিছ কৰি দি কিনে আহি থাকি আছে নাগালেণ্ডে থকা বেছি বাচ্চা কানগে ফুটবলদে কানেক্ট কৰি দিব নিমিতে ইটো লাঞ্চ কৰি দি থাকি আছে মাইকী আৰু মতা পাচা অমৰ পাঁচ চাল পৰা লৈ কিনে বাৰ চাল তাক খান পাৰা ইয়াতে হিচা ল'ব পাৰিব ইটো লিখি আজি দিন চাল পূৰা কৰি কিনে আহি থাকি আছে আৰু ইটো পাৰা আজি পাচা কানগে একটা পজিটিভ ইম্পেক্ট আনি দি কিনা যাই থাকি আছে সাদিবাই কান নাগালেণ্ডে দুসৰা কমেণ্ডেবল ইনিচিয়েটিভটো হলে ইটো থাকি আছে নাগালেণ্ড উইমেন ফুটছাল লীগ বেছি মানুহ কাৰণে ফুটছালটো হলে একটা নতুন টাৰ্ম হ'ব পাৰে মই আপুনিখানগে এক্সপ্লেইন কৰি দি আছে ফুটছালটো হলে ইনড'ৰ ফুটবল বুলি আমি মানি থাকি আছে একটা ডিমডে পাঁচটা প্লেয়াৰ থাকে আৰু খেলা লগা জেগাত হ'লে ষ্টেণ্ডাৰ্ড ফুটবল ফিল্ড পৰা বেছি ছোট থাকি আছে খেলাৰ কাৰণে ইটো খেলা দে ডিচিশ্যন কাৰণ তেজ পৰা লৈ কিনা টেকনিকছ আৰু স্কিলছ কাৰণগে ভাল ৱালাত জ্বলাব লাগি আছে ইটো নাগালেণ্ড উইমেন্স ফুটছাল লীগ পৰা প্ৰদেশতে থকা মাইকী বাচ্চা কান নিমিতে তাইখান লগা টেলেণ্ট দেখাই দিব লগা কাম দে একদম বেছি অদ্ভুত অপৰচুনিটি আনি দি কিনা আহি থাকি আছে ইটো নিচিনা ভাল ইনিচিয়েটিভ নিমিতে মই নাগালেণ্ডে থকা মানুহখানগে মই বেছি খুচি পা জানাই দি আছে ইটো নিচিনা প্ৰয়াস পৰা দেশ লগা আলগ আলগ প্ৰদেশ মানুহখান চব কাৰণে একটা ইনস্পিৰেশ্যন লৈ কিনে আনি দি থাকিব সাদি ভাই কান আজি টেকনলজি লগা যুগ থাকি আছে হাৰ দিন নতুন ৰিচাৰ্চ ওলাই কিনে যা আমি খান চবি দেখি পাই থাকি আছে নতুন আৰু ফ্ৰেছ AI innovations আমি খান সামনেতে আনি দি থাকি আছে এইটো কাৰণ চব মাজতে একটা ক্ৰুচিয়েল সৱাল থাকি আছে মানুহ খান লগা ক্ৰিয়েটিভিটি কেনেকৈ বচাই কিনা ৰাখিব পাৰিব নতুন টেকন'লজিৰ লগতে আগে খতম লৈ কিনে যা টাইম দে কেনেকৈ আমি খান লগা ৰুটছতে কানেক্টেড ৰাখিব পাৰিব ইটো সৱাল খান চব লগা জবাব নালান্দা ইউনিভাৰ্চিটিৰ পৰা পাই কিনা থাকি আছে আমি খালেগা এনচিয়েণ্ট মানে পুৰণা নালান্দা ইউনিভাৰ্চিটি বেছি হাজাৰ চাল পুৰণা হি আজি আমাৰ দেশ ইণ্ডিয়া লগা ডিষ্টিনিকে নতুন আফটাৰ দে শ্বেপ কৰি দি কিনে আনি দি থাকি আছে দুই চাল আগতে মই নালান্দা ইউনিভাৰ্চিটি লগা নতুন কেম্পাছ ইনগ্ৰেট কৰিবলৈ লগা আফচাৰ পাই থাকিছে এইটো ইউনিভাৰ্চিটিহে আমাৰ শাস্ত্ৰত মানে এনচিয়েণ্ট ট্ৰেডিশ্যন লগা ইণ্টেলেকচুৱেল ডিছকৰ্ছকে ৰিভাইভ কৰি দি থাকি আছে শাস্ত্ৰটো হ'লে খালি একজন লগা ভিউ এক্সপ্ৰেছ কৰি দিয়া লগা মিডিয়ামহে নহয় ইটোতো হ'লে ডাইলগ ডিবেট আৰু ডীপ কণ্টেম্পলেশ্যন লগা এটা ডিচিপ্লিন প্ৰচেছ থাকি আছে ইটো পৰা লজিক আৰু ফেক্টছ লৈ কিনে একজন লগা পইণ্টকে ঠিক পৰা মেষ্ট্ৰী ডিমনষ্ট্ৰেট কৰি দিয়া লগা বি থাকি আছে ইটো প্ৰচেছ পৰা একজন পৰা মানুহখন লগা ভিউজকে আৰাম পৰা শুনি কিনে ঠিক পৰা বুজিবলৈ লগা শিকাই দি থাকি আছে ইটোকে নালান্দা ইউনিভাৰ্চিটিহি কনভোকেশ্যন চেৰেমনিতে ইনকৰ্পৰেট কৰি দিয়াৰ কাৰণে মই বেছি খুচি পাই থাকি আছে
ইয়াতে হিসা লওয়া 28 স্টুডেন্টস কান্দ হইলে দুনিয়া লাগা আলাগ আলাগ দেশ কান বড়া থাকি আছে। একটা প্রাচীন পরম্পরাকে আজি লাগা সমাইদে জোড়াই দিয়া লাগা প্রয়াস কারণে মই নালান্দা ইউনিভার্সিটিকে বেশি খুশি পা জানাই দিয়েছে। মই দেশ লাগা আলাগ আলাগ ইউনিভার্সিটি কানবি ইটু নিচিনা কাম করবলে আগ্রহ করে দিয়েছে। সাদি ভাই কান দুসরা কমেন্ডেবল প্রয়াস হি যুবা খানগে নতুন টেকনোলজি কারণে তৈয়ার করে দিয়া লাগা টাইম দে নিজের ট্রেডিশনসতে রুটেড থাকবলে লাগা কাম লই যাই থাকি আছে। দিল্লিতে থাকিয়া সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি হি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সতে পিটেক প্রোগ্রাম লঞ্চ করে দিয়ে আহি থাকি আছে। এটি আমার ইন্ডিয়ান ট্রেডিশনাল নলেজ লগতে মডার্ন টেকনোলজিকে জোড়াই দিয়া লাগা একটা বেশি ডর খতম থাকি আছে। আমার দেশ ইন্ডিয়া লাগা এনশিয়েন্ট টেক্স আর ম্যানুস্ক্রিপ্টস কানগে ডিজিটাইজেশন আর পাচাই কিনা রাখা লাগা কাম দে বেশি ডর মদব দিব আর ইটুর লগতে আমার ইন্ডিয়ান ভাষা খান কারণে নতুন এআই টুলস খান বানাই দিয়া লাগা কাম দে বেশি ডর মদব দিয়ে হব। ইটু প্রাইজ কারণে মই সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে বেস্ট উইশেস জানাই দিয়েছে। সাদি ভাই কান আজি আমার দেশ ইন্ডিয়ান কালচার হি গ্লোব লাগা আলাগ আলাগ কর্নার্স তাক পুঞ্জি কিনা যাই থাকি আছে। পুরা দুনিয়াতে থাকা মানুষগানি আজি আমার দেশ লাগা সংস মিউজিক আর স্পিরিচুয়ালিটিকে ডিসকভার করে দি থাকি আছে। আমার দেশ ইন্ডিয়া পড়া বেশি হাজার কিলোমিটার্স দূর যাই কিনা ক্যারিবিয়ান সি রে একদা দেশ ডোমিনিকান রিপাবলিক থাকি আছে। তাতে থাকা ইন্ডিয়ান পপুলেশন কান্দ হইলে বেশি কম দি থাকি আছে, 100 নিচিনা নহলে ইটু পড়াবি কম দি থাকিব পারে। হইলেবি তাতে একটা অদ্ভুত প্রয়াস কুদহে আমার দেশ লাগা সংস্কৃতি কালচার আর স্পিরিচুয়ালিটি লোকদি জোড়াই কিনা থাকা একটা লই যাই থাকি আছে। কোনবা স্প্যানিশ স্পিকিং লোকাল মানুকানি একটা টিম বানাইছে আর ইটু টিমকে ব্রহ্মা কমল ডোমিনিকানা বলে মাতিছে। ইটু টিম মেম্বার কানি ভিটিক লিটারেচারকে স্টাডি করে কিনা ভিটিক মান্ট্রাস খানকে জান করে দি থাকি আছে। তাই কানি ইকো ফর্মাল ট্রেনিংটা লওয়া নাই, হইলেবি অডিও রেকর্ডিংস কানকে শুনি কিনা ঠিক প্রনাউন্সিয়েশন করে দি কিনা থাকি আছে। তাই কানে আজি পুরুষা সুক্তাম শ্রী সুক্তাম শ্রী রুদ্রাম দুর্গা সুক্তাম আর দেবী মহাতমিয়াম ইটু নিচিনা মন্ত্রাস কান সবই ঠিক পড়া জ্ঞান করে দি থাকি আছে। আমার দেশ পড়া ইমান দূর জায়গা না থাকিলেবি তাইখান লাগা প্রয়াস আমার সংস্কৃতিকে শিখিবলে তিয়া লাগা কাম দ হলে বেশি ইন্সপায়ারিং থাকি আছে। ইটু ব্রহ্মা কমল ডোমিনিকা মেম্বার্স কান সবকে আমার দেশ লাগা সংস্কৃতি পুরা দুনিয়াতে পপুলারাইজ করে দিয়া লাগা কাম ওপরে মই লাগা বেশি মন খুশি বা জানাই দিয়েছে আর সবকে বেস্ট উইশেস বি জানাই দিয়েছে। মই লাগা বিয়ারি দেশবাসীও মেঘালয় দহিলে আকাশতে বাতাল আর ইমান সুন্দর ল্যান্ডস্কেপস কারণে বেহিচান থাকি আছে। তাতে ভিসিট কুরিয়া মানুখান হি মানুখান লাগা মরম আর ভাল নিয়ম ওপরে বেশি খুশি পাই থাকি আছে। হলিবি আজি মন কি বাততে মেঘালয় লাগা দুসরা খাস ফিচার ওপরে চর্চা করব মন আছে আর ইটুদ হলে মেঘালয় লাগা রুথ ব্রিজ থাকি আছে। ইটু রুথ পড়া বানা লাগা ব্রিজ ওপরে মই কই আছে। ইটু রুথ ব্রিজতে জোড়াই কিনা থাকা কিসাদ হলে একটা ফেসিনেটিং থাকি আছে। ইটু ব্রিজেস কান্দ হইলে অলপ দিন ইয়া অলপ সাল দে বানাব না পারে, ইটু বানাবলে বেশি সাল লাগি থাকি আছে। রাবার গাছ খান লাগা রুটসকে ঠিক পড়া লই কিনা ঠিক ডাইরেকশনে আনি দি কিনা নটি ওপরে উঠাই দি কিনা বেশি টাইম লই কিনা ইটুই একটা ব্রিজ রূপতে বানাব পারি থাকি আছে। ইটু ব্রিজটা হইলে একটা খাস কোয়ালিটি থাকি আছে আর ইটু কোয়ালিটিটা হইলে জিন্দা ঢাকা ব্রিজ থাকি আছে। তাই কানি টাইম যা হিসাবতে মাছপুট হই কিনা যাই থাকি আছে। ইটু ব্রিজ পড়া দেখাই দিয়েছে কে মেঘালয়াদি থাকা মানুখান লাগা ক্রিয়েটিভিটি আর মানুকানি নেচার লগতে হারমনি থাকি কিনা কিমান অদ্ভুত জিনিস বানাব পারি আছে ইটু কিবি দেখাই দি থাকি আছে। ইটুই আমার দেশ ইন্ডিয়া লাগা হেরিটেজ আর ইন্ডিয়াহি ইটু রুট ব্রিজকে ইউএনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কতে সামিল করে দিব নেমেরে অ্যাপ্লাই করে দি কিনা থাকি আছে।
সাদী ভাইকান ক্লাইমেট বদলি হয়ে কিনা যা হিসাবতে ইটু ব্রিজ কারণে বি

হুনি থাকা সব বিলাকিয়াকো স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাগপেন 110 মেগাহার্টজ পৰা আর এটা সময়টি আপনার কারণে আকো আমি দি আছে হিন্দি ফোন গান প্রোগ্রাম আর রাজু রাতে আমি খালা প্রোগ্রাম সবসে পয়লাতে লতা মঙ্গেশকর আর সুরেশ ওয়ার্কার লাগা আওয়াজে কভি আজনবি থে ফিল্মত শুনিলে শুনি থাকা সববিলাক দুসরা গীত আকো না বাজা আগতে একটা দুইটা মেসেজেস লই দি আছে লিখি কিনা পঠাইছে জেনেবতো প্রাহেকুটো জিমো আর তারপর গুড ইভিনিং উইশ লগতে লিখে আছে আই লাইক ইয়র চয়েস সং গুড নাইট মে গড ব্লেস ইউ কো আছে ওয়েল হেকুটো আ ভেরি গুড ইভিনিং টু ইউ অলপ দিন হয়েছে আপনার লগা মেসেজ না পুরি কিনা এটা সময়তে আপনার লগা মেসেজ পুরি কিনা বেশি ভাল লাগে আছে আর আপনার টিউন ইন করেছে আর গানালা চয়েস গীত খান বে আপনার শুনি কিনা ভাল লাগে আছে বেশি খুশি আছে কই কিনা আপনাকে জানাই দিয়ে আছে আর ইয়াতে দুসরা মেসেজ মিনার খান প্রাবি গুড ইভিনিং উইশ লগতে লিখি কিনা পাঠাই আছে ডিমাপুর পরা আর তারপরাবি আপনার লগা সুপার হিট প্লে লিস্ট শুনি কিনা এনজয় করে আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে মিনার খান আ ভেরি গুড ইভিনিং টু ইউ ওয়ান্স এগেইন এটা সময়টি বি দেরি হইলে বি আই কিনা প্রোগ্রামতে সামিল হয়ে কিনা লিখি কিনা পাঠাই দিছে আর সাথ সাথে প্লে লিস্ট লাগ গীত খান বি ভাল লাগি কিনা শুনি আছে বেশি খুশি আছে কই কিনা আপনাকে জানাই দিয়ে আছে শুনে থাকা সববিলাক আপনার খালা মেসেজেস আকবি লই দিয়া হব শুনব নিকা ফিল্ম কি গীত গাইছে সালমা আঘা

হুনিঠাগা সাবিলাক আপনার খান হুনিঠা গিজে সিলসিলা ফিল্ম অমিতাভ বচ্চন আর লতা মঙ্গেশকর লগা বাস্তে আমি হল্লা প্রোগ্রাম বিশেষ করবুলা সময় এটি পুঁচি যায় আছে একটা লাস্ট মেসেজ লই দিয়ে আছে বোকা জানপ্রা লিখি কিনা পাঠাইছে অভিজিৎ আর তারপর 1990s লাগা গীত খান শুনি কিনা যেতে মহিলা আখি বন্ধ করে কিনা শুনে এই গানাতেহে মই পুরা পুরি গুছি যাই আর ইট ফিল সো এমেজিং কই কিনা লিখি কিনা পাঠাই আছে অভিজিৎ এটা সময় টিভি আপনার টিউন ইন করে আছে আর যা আপনার 1990s লাগা সময়তে গুছি যাই কিনা গানাটো পুরা পুরি আপনার তাতে ইয়াদি লতে জোড়াই দি কিনা থাকা তো সবসে মজা আছে গীত শুনিয়া লাগা আপনার আজি এটু ফিল করব পড়াটা বেশি খুশি আছে কই কিনা আপনারকে জানাই দিয়ে আছে অ্যান্ড আ ভেরি গুড ইভিনিং টু ইউ টু তো শুনে থাকা সববিলাক প্রোগ্রামত শ্রেষ্ঠ দিয়েছে শরাবি ফিল্মকে গীত গাইছে কিশোর কুমার আর আশা ভোঁসলে